হরম পায়ব, পরম পুতব জাতি মরম পায়ব, জাতি নরম চিরডালা পরম চিরডালা উগে জাতুয়া এমন নিয়া কাজ কাবদ কাবদ আপা পুন্ডি চিকানো জনা কাজন নিয়লো নাকো জনা কাজন নিয়লো নাকো মানে জনা কাজন নিয়লো নাকো জনা কাজন নিয়লো নাকো জনা কাজন নিয়লো নাকো জনা কাজন নিয়লো উইনো আভিনিউ এ মানো পিনু সিপ না বা উইসালি এ মে বেটি এ নাতি আয়রো ইয়াতি কি মিলি কুমি কুমি তনা কমা কত কত বান্ধু কমা কমায় চিনা দেখ না দেখ।